প্রিয় শ্রোতা, ভালপোয়া যেন এটি জাদুর কাঠি, যার নামমাত্র পরশতে রূপ কথার দরে সলনি হয় জীবন। ভালপাই জীবনক অর্থ দিয়ে, ভালপাই জীবনক পোহর করে, ভালপাই জীবনক জিয়াই থকার উদ্দেশ্য দিয়ে। প্রেমর পোহরে উদ্ভাসিত জনে জীবনের গভীরতম অন্ধকারলৈকেও ভয় নকৰে, নহয়নে বাৰু?